0: बंद करो ये बकवास कोई नामी गाना शुरू करो।
1: Zumba was uit de film Good News en is gezongen door Romy. En uit de film Tera Mera Sadrehe komt de titelsong, gezongen door Udit Narayan en Elke Yachnik.

सैया ने देखा ऐसे मैं पानी पानी हो गई खिसमदोर बादशाह एंड आस्था गिल en het volgend liedje in het programma Gietonkelher via Radio SBS is uit de film Churalia het Tumne. De titelsong gezongen door Alka Yachnik en Sean.